0: হ্যাঁ সবাই মনে হয় এটা ব্যবহার করি।
1: বাপরে,
2: disregard fire. Receive. Is a lot of free disregard.